0: 95.5 আৰু 99.7 লাখান্দ রেডিও ITN সবে শ্রীলঙ্কা হান্দ
1: বেলাব সাউস তুনাই
2: বেলাব ওপ ভিত গিন আবি
3: লতরাইয়ে পেরলিকরণ NLB মেগা পাওয়ার তেবন্ত মেগা সুপ্রি ট্যাগকত অমতরব রুপিয়াল কোটিয়ক পাওয়ার সুপ্রি ট্যাগ সহ গ্র্যান্ড সুপ্রি ট্যাগকত সুপ্রি রিমোট রতিয়া NLB মেগা পাওয়ার ওবাত আদম মিলদি কাং